0: দুঃখে কে টাউকে দুখনি কে পেট দুখনি কে দুঃখে আয় দুঃখে আয় জানি এই বেলা পখালা লাগে হইরান হইন কাহ জানি হলা কে করি কে নগর্নি কইলেই বিরামি ভার কেই মিলো মিশে পাই
1: বুয়া চিড নগর্নোস ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম এই বিশি সরক সেরা চোখ দেখি কারাকার জানে বাদো ছ নি তিন জ্যাম বরু
0: হুঞ্ছ বুয়ারি লো গই আলম সারে গারো গো
1: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা আট সেরা
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 98465464093